0: জীবন এখন বড্ড ফাস্ট, তাই বাড়ি বসে হ্যাসল ফ্রি ব্যাংকিং এর জন্য সুইচ করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং এ,
1: যেখানে আপনি পাবেন ডেডিকেটেড ভার্চুয়াল রিলেশনশিপ অ্যাসোসিয়েট, যিনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে স্মার্ট অ্যাডভাইস দেবেন এবং সমস্ত কাজ কমপ্লিট করুন লাইটনিং স্পিডে, অর্থাৎ সিমলেস ব্যাংকিং এক্সপেরিয়েন্স এন্ড মেনি আদার এক্সাইটিং বেনিফিটস।
0: আজই পৌঁছে যান নিজের নিকটবর্তী SBI ব্রাঞ্চে এবং অ্যাক্টিভেট করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই। লাইফ ইজ মুভিং ইন ফাস্ট মোড, ফর হ্যাসল ফ্রি ব্যাংকিং ফ্রম দ্য কমফোর্ট অফ ইয়োর হোম সুইচ টু SBI প্রিমিয়ার ব্যাংকিং,
2: ওয়্যার ইউ গেট ডেডিকেটেড ভার্চুয়াল রিলেশনশিপ অ্যাসোসিয়েট হু আন্ডারস্ট্যান্ডস ইয়োর নিডস, অফার্স smart advice and get every task done at lightning speed, giving you seamless banking and many other exciting benefits.
0: Visit your nearest SBI branch today and activate SBI Premier Banking. Terms and conditions apply.